0: তাই সাইতো দিস্পর্চার কান্দ তাই সরমনিয়
1: আমরে মিয় তোবে সাইতো এই কিয়া গা রাই
2: আপনে প্যার কো যাদ কর রাহা হে আর কহ রাহা হে কে
1: আ আ আ এসে নেই গা কে সুনাও
2: গা কে